শ্রোতা বন্ধু, আপনমানে ভক্তি গীতের কার্যক্রম বন্দনে শুনছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্ররু প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে। এথরর কণ্ঠশিল্পী তপু মিশ্রা।

0: আর পৈখানা যে হয় সরকার আর মিটি কথা আর হতে তাই যেমন মানে যাহা কো রোগ আজার হয় ঝাড়া রোগ ওনাকো মেনা ওনা ঝাড়া রোগ জহদ উচড়া মেনতে
1: হয় নিতক দো আদো না ঝাড়া রোগ দো মানে সম্ভাবনা বাই তাহেনা না তো নিতক যে জহর গে ইনজার পৈখানা রে ঝাড়া হয় কানা কালিয়া উইহরতে আদো ওনাকো তো পালে নিতক তো ওনকা দো বাই হয় পালে কালিয়া উইহর
0: হয় আর চিকাতে ওনামা ঢড়া ভিতরে রে তাহে না ওনে মা আর মা আর বাকো চালা দড়ে আবা
1: বাকো চেন দড়ে আনে
0: না তো মেনা কো যে হয় ডাক্তার কো আমেন না যাহা যদি ঝাড়া নাম কি দেয়া এনখান উনি আর ঝাড়া রে রো কো মান কো দুরুব কাতে উনকু রো গে না হানতে নাতে গোটা কো পাস না হয়
1: কা জমা নিয়া করে কো আবো আপো আর নি তো ওনকা তো বাকো আপ দড়ে না ভিতর গে তাহে না
0: হয় রো গে বাই তার বাই আপ দড়ে আর খান মা আর কাল কারে না উনি হয় আসেন পাস না হয় বা
1: হয়
0: আবি না উইহার তে নোয়া পৈখানা বাবদতে না সরকার যাহা পৈখানা বেনাও বন কানা ওনা বাবদতে চেদ কো অনকা মেন সানা বিনা হড় কো লাগেনতে যাহাই হড় কো না নুকা বেনাও কাট কো ব্যবহারে আকো বাকো ব্যবহারে আর বাংখান নো আরে দিসু দিসু কো কো বাকো বুঝেও কা ওনা কো বাবদতে চেদ মেমেন সানা বিনা আঞ্জম হড় কো কাতের
1: আদো আলিনা মেন দো যাহা যে পৈখানা কো বেনাও কা বনা নোয়া কো নোয়া করে গে না পৈখানা রে ব্যবহার লেখান গে ভাগিয়া ওনা গে যতল হনক ব্যবহার লেখান ভাগি কো হনন এটা ওনা বাহারে করে টেন্ডি করে বেত করে না করে বাং ঝাড়া করতে পৈখানা রে ঝাড়া লেখান ভাগি কো
0: মেনতে বিনা মেন বা
1: হয়
0: যা হো সরকার নো জাহান আতু আতু ওড়া ওড়া যত হড় পৈখানা বিনা কো কানা আর ওনা পৈখানা ব্যবহার রে মেনে হ্যাঁ যেমন তব আবা গে ফুরচে ফুরচি তাহে না চেরগির দে
1: হয়
0: যাহা ফলরে এটা রোগ আজার যাহা না ঝাড়া তে উচড় কানা ওনা কো বাই বাং উচড়াবো না আর বেসরে বন তাহে না ওনা কো বাবদে আড়ি চেহারা কথা বিন বেন কেয়া ওনা খাতির তে আলে পাহাটা খন আড়ি গেলে সারা বিনা মা জোহার গে
1: গমকে জোহার
2: আতু টলা রে চেদ লেকা পাইখানা কো ব্যবহারে আ ওনা বাবদ তে গাপাল মারা পে আঞ্জম কেয়া গাপাল মারা রে দো সেলেট কিন তাহে কেনা চান্দ্রাই মার্ডি তিকিন সাও মান ভাদু চরণ হাসদা তিকিন মুচাদ মুচাদ তাকরে আনন্দ মুর্মু আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ আঞ্জম পে।

গজায় দিছি আখিটা ঘুষি ঘুষি কথা গুড়া ফিস ফিস ফিস ফিস মনটা গলে মিশি সরগ যায় দিছি আখিটা ঘুষি ঘুষি কথাটা ফিসি ফিসি।

0: তেবে শ্রোতা বন্ধু, এটি সাময়িকভাবে কার্যক্রম গীতাঞ্জলিকু বিরত দেবা। আসন্তু শুনে নেবা কার্যক্রম পিঠ পরিক্রমা। কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।
1: প্রসারণরে পিঠ পরিক্রমা আজি বিষয় রয়েছে ঘটগাঁ তারিণী। কার্যক্রমটি আকাশবাণী কেন্দুঝর কেন্দ্র দ্বারা প্রস্তুত, প্রযোজনা জয়রাম মুন্ডা।
2: এ সচরাচর বিশ্ব শক্তির অধীন, শক্তি বিনা ব্রহ্মাণ্ডর পরিপ্রকাশ হুয়ে না। সেই শক্তি সত্ত্ব রজ ও তমর ত্রিগুণ মধ্যে পরিব্যাপ্ত, সে বিভিন্ন রূপরে জীব ও নির্জীব মধ্যে প্রকাশ হয়ে থাকে। তাঙ্কর গুণাত্মক ভাব আমি দেবীর সাক্ত পরম্পরাকে নিয়ে পূজা করে থাকে। মা তারিণী হচ্ছেন কেন্দুঝরর অধিষ্ঠাত্রী দেবী। তাঙ্কু কাঞ্চিরু রাজা গোবিন্দ ভঞ্জ কেন্দুঝর রাজউয়াসকু আনুথিবা বেলে বাটরে শাড়বণর শোভারে মা অটকি গলে। ঘট রহিযিবারু না হেলা ঘটগাঁ, সে হেলা শক্তিপীঠ। শাড়বণর সাহাড়া গছ মূলে মা পূজা পাইলে। রাজাঠারু প্রজা সমস্তে সেই মাঙ্কু বন্দনা কলে।

শ্রোতা বন্ধু, এথিলা আজির গীতাঞ্জলি কার্যক্রম আকাশবাণী বারিপদা। ষ্টুডিও খুঁটির সময় বর্তমান সকাল 9টা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি। শুনে পারিবে কিছুক্ষণ মধ্যে।

0: শুভ সন্ধ্যা যুববন্ধু, আজির যুববাণী কার্যক্রমকে আপনার স্বাগত জনাওছু। কার্যক্রম ও উপস্থাপনায় মো সুনীতা বেহরা,
1: মো পল্লিনা সারঘরিয়া।
2: নমস্কার
0: যুববন্ধু, আজ আসন্তু শুনিবা এক আলোচনা, সোশিয়াল মিডিয়া এবং আজির যুব সমাজ। দীর্ঘ এক দশন্ধি ধরে সোশিয়াল মিডিয়া ক্ষেত্রে ঘটিথিবা বিপ্লবকে লক্ষ্য কলে নিশ্চিতভাবে জনা যায় যে এহা আমার সমাজ তথা যুব সমাজ উপরে এক গভীর প্রভাব পকাইছি। ইন্টারনেট এবং সোশিয়াল মিডিয়ায় গবেষণা করুথবা অনেক বিশেষজ্ঞ তথা গণমাধ্যম গবেষকঙ্ক মতরে সোশিয়াল মিডিয়া হেউছি বিশেষ ভাবরে ইন্টারনেটর এক অংশবিশেষ, যেউঁথিরে যোগাযোগ, সম্বাদ প্রেরণ, নিজ ভাবর আদান প্রদান, কথাবার্তা, খুশি গপ, ফটো, অডিও ভিডিও দিয়ানিয়া গোটিয়ে গোটিয়ে মুখ্য অংশ। গত দশন্ধিরে সোশিয়াল মিডিয়া ক্ষেত্রে ফেসবুক, টুইটর, ইনস্টাগ্রাম, হাইক আদি প্রমুখ ভূমিকা গ্রহণ করেছেন। পরিসংখ্যান তথ্যক আধার কলে জনা যায় যে বর্তমান সুদ্ধা ভারতের সোশিয়াল মিডিয়ার ব্যবহারিক সংখ্যা পাখাপাখি 225 মিলিয়ন অধিক। এই সোশিয়াল মিডিয়ার ব্যবহার এপরি দ্রুত ভাবে বৃদ্ধি পাচ্ছি যে বুদ্ধিজীবী মানে অনুমান কলে কি এবে যুব সমাজকে নিজ অক্তিয়ারক আনিসারে। খালি যুব সমাজ কী, পিলাঠার বয়স্ক সমস্তে এই সোশিয়াল মিডিয়ার কবলরে কবলিত। অতীতক অনুধ্যান কলে জনা যায় যে 90 দশকর শেষ ভাগ পর্যন্ত মধ্য ইন্টারনেট ও সোশিয়াল মিডিয়ার ব্যবহার এতটা আদৃতি লাভ করে পারিনথিলা। এহা পূর্বর যুব সমাজ মধ্যে এসএমএস তথা চ্যাটরুমর আদৃতি থিলা। বিংশ শতাব্দীর প্রারম্ভে এই সব সোশিয়াল মিডিয়া আবির্ভাব ইন্টারনেট ও মোবাইলর ব্যবহারক এক নূয়া মোড় দেলা। এহা পূর্বর মুখ্যত ভাবে মোবাইলক কথাবার্তা কিংবা ছোট ছোট বার্তা পঠাইবা পাই ব্যবহার করা যাওতলা। ক্রমশ এই মোবাইল ফোনে ক্যামেরা, ব্লুটুথ, ইন্টারনেট, ব্রাউজর আদি ফিচর মান যোড়ি হেবার লাগিলা। সমান্তর ভাবে ভারতের ইন্টারনেট ও সামাজিক গণমাধ্যমর মধ্যে ব্যবহার বড়ি বড়ি চালিলা। বিশেষ ভাবে দেখিলে সামাজিক গণমাধ্যমরে ফেসবুক এক বিপ্লব আনিছে। এই সময়রে যদিও অন্য কেতক সোশিয়াল মিডিয়ার প্রবেশ হয়ে সারিথিলা, ফেসবুকর আকর্ষণীয় ফিচর যুব সমাজক অধিক পছন্দ হেলা। পরে পরে টুইটর, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আদির ব্যবহার বড়িবারে লাগিলা। বটম মোবাইল ফোনর স্ক্রিন টচ মোবাইল ফোন এবং স্মার্টফোনর পরিবর্তন হেলা। ঠিক এই সময়ের ভারতের মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলিক মধ্য নিজের মিডিয়াকে 2G, 3G, 4G, 5G কু পরিবর্তন কলে। ভারতীয় যুবক মানে এই পরিবর্তনকু অতি সহজে গ্রহণ কলে। ক্রমশ এয়াকু লক্ষ্য করে অনেক বিদেশী মোবাইল কোম্পানি ভারতর অর্থনীতি ও মার্কেটকু সুহাইলা ভাবে নূয়া নূয়া ফিচর সহ ভারতীয় স্মার্টফোন বজারে প্রবেশ কলে। এথির স্পষ্ট হুয়ে যে ভারতর যুবপিঢ়ি ও যুব সমাজ মধ্যে সোশিয়াল মিডিয়ার ব্যবহার ও প্রসারে বিশেষত স্মার্টফোনর ভূমিকা অধিক লা। যেতবে স্মার্টফোনর ব্যবহার নথিলা সেতবে পর্সোনাল কম্প্যুটর হেউ কি ল্যাপটপ প্রায়ত কম যুবক ব্যবহার করুলে। পর্সোনাল কম্প্যুটরক গোটিয়ে ঘরে এক এপরি জায়গায় রখা হেউতলা যাহা দ্বারা সমস্তে ব্যবহার করে পারিবে, ফলরে জনে ইন্টারনেটরে কোন করুচি ন করুচি তাহা সমস্ত নজরে রহুতলা। কিন্তু স্মার্টফোন ব্যবহার এর পরিবর্তন করেদেলা। এসহ দিনক দিন নূয়া নূয়া আপস গুড়িক প্লেস্টোরে যোড়ি হেলা। এথিসহ স্মার্টফোনর পাসওয়ার্ড সিস্টম ও সোশিয়াল মিডিয়ার গোপনীয়তা যুবপিঢ়ি ঢের পছন্দ হেলা। জনে ইন্টারনেট ও সোশিয়াল মিডিয়ার কোণ করুচি ন করুচি কেবল নিজ জানতরে রহিলা। বিশেষ করে ভারতের এর আদৃতি এতে হেলা যে ফেসবুক পরি সোশিয়াল মিডিয়ার ব্যবহারে ভারত বিশ্বরে প্রথম হয়ে গলা। অতীতরে ভারতীয় যুবপিঢ়ি বৈষয়িক সূচনা প্রযুক্তি জ্ঞানরে সারা বিশ্বরে যেপরি ভাবে না করে সেপরি ভাবে সোশিয়াল মিডিয়ার বিপ্লবরে মধ্য নিজকে সামিল কলে। তেণু এর অনেক সুপ্রভাব ও কুপ্রভাব মধ্য সমান ভাবে ভারতের যুবপিঢ়ি ও যুব সমাজ উপরে পড়িলা। সকারাৎমক দিগক বিচার কলে দেখা যায় সোশিয়াল মিডিয়া আমপাই নিজের পরিবার, বন্ধুবর্গ, আত্মীয়ক সহ অতি সহজে অডিও ভিডিও যোগাযোগ করে পারুছে। ফটো, অডিও, ভিডিও আদান প্রদানর মাত্রা ঢের বড়ি।

আকাশবাণী বারিপদা, শুনন্তু কার্যক্রম সূচনা ও সম্বাদ। শ্রোতা বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রু সকাল 9টা পর্যন্ত প্রচার করা যাচ্ছে কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপন মানে এই কার্যক্রমে ভাগ নেই নিজ পছন্দর চলচ্চিত্র গীতক কার্যক্রমে সামিল করা চাহুলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টার অপরাহ্ন 5টা মধ্যে আমাকে টেলিফোন।

0: শ্রোতা বন্ধু, আমার কার্যক্রম আপনার কিপর লাগুচি সুচিন্তিত মতামত চিঠিপত্র জনাইবে। আমি চিঠি লেখার ঠিকনা হচ্ছে প্রকৃতি ও পরিবেশ বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা, পিন নম্বর 7570002। তেবে এইটি রুখুছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রমকু পুনি আসন্তা মঙ্গলবার শুনিয়া পাই ভুলিবেনি প্রকৃতি পরিবেশ কার্যক্রমকু। নমস্কার।
1: শেষ হেলা কার্যক্রম প্রকৃতি পরিবেশ আকাশবাণী বারিপদা। এথর পুরাতন চলচ্চিত্র গীতর কার্যক্রম গীত অতীত ক্রমে শুণন্তু পুরাতন ওড়িয়া কথাচিত্র বাসন্তী অপার গীতটিয়ে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী শুক্লা। গীতটি শুনিপারিবে এই বিজ্ঞাপনটি পরে।
2: চাষী ভাই ও ভৌনী মানঙ্ক পাই জরুরি সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যের সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিতভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহিঁ। সার কলাবজারীকু রোকন্তু। মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহিঁ। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।